আলমন খাইতে চাই পাই মূর্খ আনে পত গওয়ায় বৃন্দাবে কেটা না পায় রহে ভগবানী মনে মছাণী আনা জানে ফির পছতাণী সদগুরু বেটে সো তুক পায়ার কা নাম মন বতায়ে নানক নজর করত পায়ে সদেশ তেনে কেবল হম চব জলায়ে পড়ি পায়ে।

0: সাতকাল পূর্বে কালকাল হবে তালে গিয়ে বিজপাত লাগে অভিযোগ তালে যে হতে হর তো হান পয়ার করে রান্না করে কুমতে করো পতন হয়ে নানক পতি রে কোড়ে সোনা কো মহল্লা পেলা
1: জব পাপ কোয়রা জমা।

যে মহকর্তার মহকর্মী পিতৃতে অব্যবস্থানী পিতৃ চোর করে বটহেতলাল কে মুসিয়ে করে নানক কে সো মিলে যে।